inspecteur Joachim beschuldigd naar Carilla Dostum, maar het is vrij logisch. Zoveel waarde in je huis, is dat wel verstandig, inspecteur? En hoe komt die Joachim media Surinamke chupchap baithe bhaiya una jahe khoje ke inspecteur tor gharon mein itna cheez mila chori bhai kahan paaye rahi sab cheez un tu aur kitna tor salaar hai se dat su se dekho bhaiya yahan khai ke piche churi ke bhokawal hoi ge bhaiya bhai bhai khai ke piche churi ke bhokawal hoi ge he to aaj hamare desh mein khai ka na hai ka bhaiya ki khai ke piche bhai bhai apre ve jaan maar dewe he are churi bhokawal kar lewe na ne dosto तनिया बताई गई है का बाका पासी वेख कहीं पे दुई भाई भैया अपरे में लड़ ले से एट मोंड इन स्टेक परते बोले तुन एसएस दैट वे कर द बोले से ब्रूर ओम एटन हाथ खफरा और बोले एगो भाईवा खाइक मांगी से एगो भाईवा ओके वेखर करी से वेर का बोस इन द रिक्टिंग है फॉर नीले बाय द वार्निंग फंस है ब्रूर ओके घर और तुरे लगल हैगा ऑपरेशन बोर्ड शत सबस्कार कर दी से खाई के पीछे भाई ओके खाइक ना रहा और बोले हैगा फॉर फॉल्कस ना बैटन वार्ना ने सिचुएशन एस्केलेट द अवार्ड द विसलिंग इतना भईल है हाथ हाथ से लड़ने बाटे कुश्ती भईल है तो एगो भैया छुरी धल ले रहा अपन जे बे निकार के एकवा भाईवा के दुई रे पेल दी से भाई मैं तो स्टिक Out of het hoofd te slaan. Of wil hij handelen omdat hij geen eten kreeg. Beide broers zijn na afstemming. Als doen ook een pakkerke liggen. Toen hij een bhaai bhaai kena hoi. Zijn naam is bhaiya. Khaai ke piche. Jaan lele he. Ka bole he ga. Laathi se maare he. Chhudi lewe. To ka hamar desh mein Suriname mein. Khaai ke na rehge ka dosto. Ki janta. Admi loon aise lade he. Khaai ke piche. Dit is toch bala. Belachelijk mensen, dit is heel erg belachelijk. Ab dekho bhai, hieraan pe bataai gaye hai, 20 baris ke jahal paai se ek admi, 20 baris ke jahal paai se, aur bataai gaye hai ga, man krijgt 20 jaar voor dodelijke steek partij, na hulp geroep, moeder bij woning overval, to hieraan, maiwa ke woning overval hoort raha, verdachte go 20L hai ga, ओकर नाम बा क्वाइकी भैया बेनाम है बोले हैगा 20 बरस के खवेल लख वो ने ओ फरफाल के जगह पीर पोंत वेख के बात जी थे और बोले द ओएम जो रहा बोले फलीदक एक बोले हैगा 19 अप्रैल 2024 में drie gemaskerde gewapende mannen drongen toen een woning binnen en overvielen de aanwezigen. De situatie liep fataal af toen een van de slachtoffers reageerde op het hulpgeroep van zijn moeder, die als eerste door de aanvallers werd beklaagd. Ego hulp op een meisje mangische, was ook eens een churi bong deze via. Ja, wat eigen uit de strafrechtelijke onderzoek blijkt dat L het slachtoffer de dodelijke mestiek heeft toegepast. De man hielp zich daarna langs steen, schuin voor de politie. Look andra, bakie brokopondo me jij, ik zei van oké pakalese. Bij die wethouder gaf hij een valse naam op en verzette hij zich tegen de westdienaren. Maar ik keer geschuldig heeft gemaakt van een gekwalificeerde dood. Het opgeven van zijn valse naam. Toen ik pakker kiesje paai, man karina, bies briske saja paai se. Ik vind dat de 20 jaar te weinig is voor deze persoon. Hij moest het meer krijgen, toch mensen? Daar gaat het om, op de codes toe. SLM ketoria, pia aile bhaiya. Kantonrechten 20 mei ke. Aur wahan pe kai mila ke pakar ke ban kari se. Kya ma bataye gaye hai? 500 kilo cocaïne ke bare mein. SLM ke bare mein bhaiya. De drugs werden aangetroffen in de ruimte achter de cockpit. Van het toestel van Surinaamse luchtvaartmaatschappij SLM. Jongen, we betalen er iala bijja. Jaan pe ons opke boordcomputer ze bijja. Jongen, plane wou uraave. Uwego gevaartje je bhai. De hua pele jij ik cocaïne 500 kilo. Dharre raha. De raadsman van de verdachten AO en OZ diende daar opnieuw verzoek in tot opschorsing van de vrijheidsbenemende maatregelen onder voorwaarden. Voorwaarden, bhaiya. Ab ikar bare mein kaise hoga, kaise nahi hoga. Aap log ko hum jarur batayenge. Ab dekho, bhaiya. WHO Ebola uit Praag bhail hai. Republiek, Democratische Republiek Congo mein.
कांगो में भैया, उगांडा में, जहां पे तुए होंद 20 आदमी मर गए है, हसों थे जवर क्लेमर्स जिसे इंदर हार्ट बेस फेस्का बोले है, फेस्का बोले फरीनिकिंग फन इकोनॉमी से इन सुरीनाम, बोले हम लोग के देश के कर्जा जो रहा बोले 700 मिलियन और ज्यादा हो गए है, फोल्कद ऑर्गेनाइजेशन इज टोटल स्कूल्ड नी 4,1 मिलियार्ड एंड यूनिट 2025 में रहा, अब चढ़ के हो गए 4,8 मिलियार्ड पर एंड मार्च 2026 में, omgerekend Surinaamse dollar gaat dan om een stijging van 154,8 miljard naar SRD 180,7 miljard. De cijfers zijn opgenomen in editie van 69 van Economische Blad van VES, waarin de vereniging een analyse maakt in de schuldrapportage van 25. Toe Simon blijf maar kardja lewe lewe lewe lewe lewe lewe. Oh, maar dit pelaige, pelaige, pelaige, pelaige. Toen je baat hebt, ja, hier in België, ik heb een rijding gehad. Ik heb schoolbus, ik heb trein gehad. Waar heb ik mangerwaar schoolbus aangereden op een spoorweg overtreding. Overgang, sorry mensen. Meerdere inzetten van een busje zijn omgekomen, mensen. Bout, bout, doekje baat hè. तो ये बात है हमारी जनता, और यही से हम अपना समाचार को आज खत्म खत्म करेंगे हमारे यारो। सुनने के लिए बहुत बहुत धन्यवाद, हमारा तुम्हारा मुलाकात फिर मिलेंगे। राम राम नमस्कार, जॉनी नंबर वन है हमारा नाम।

টনি সোকা ওয়াটসি ওয়ান্ট সুবিধা লোটো লেকে যায় ক্যা পাট হ্যাঁ ত্রিন্দা দেন টুবেই কাকা সং সব তো তৈয়ারিয়া কর দিয়া হ্যাঁ উতার কে বিগ দে হ্যাঁ দোস্ত ডান্স কর রহা লেস ডান্স